তুমি ঐকুন আসাত রেডিও সারঙ্গেক্ষণ 7.8 FM রঙ্গরং গালচনি আইচা ইয়া কোঙ্কনি প্রসারণ কোঙ্কনি পদা আমি আইকফিয়া সুরুয়াতে চেম্পদ উইলফ্রেড বিম্বসন রসলে আতা প্রসার।